ভাই তোমার উনো ভাই তোমার শিবরে শো করো তানে ভাই তো নিগান্ডা গা রেঙ্গে আকো গো তো কাচেরে মানে ওই গোরে গাই অলা রেগে ওই গোরে মনা কালিয়া তেরে ওয়ান্ত কতর হুকুমাঞ্চে ওই গোরে মনা কামোরা এম্বাই মুই তো নামা নতি ওই গোরে মনা কামোরা ওই তো ওই গোরে মনা কারেঙ্গা চিওয়ান্ত কতর হুকুমাঞ্চে ওই তো মুই রা নাঙ্গো মা গুইতি মো ওই গোরে হাজং কুয়েম্বান্ডি ইতানে এ কোথাও কাছে মানে সুবুরু নো বইতো এ বোন শুক্র ইতানে।